0: আশেপানি মত হোস কিয়ে যায় মুঝে তো কোই খিচে তেরি ও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড দ্য বিগ চিল Where every song feels like a deep breath after a long day. Only on Big 106.2, the beat of Bollywood.